0: ডু ভেট্রি কাজাগম টিভি কে গিলুচিংবা শ্রী জোসেফ বিজয় ঙাশি তামিলনাডুগি মুখ্যমন্ত্রী হইনা ওয়াচক লৌখ্রাই নেহরু ইন্ডোর স্টেডিয়ামদা ঙাশি আয়ু পাংথোকিবা ওয়াচক লৌবগি থৌরমদা রাইজ্যপাল বিশ্বনাথ আলেকরনা মাহাকপু থাবুক পাইবা মসুং আরোনবা ঙাকপগি ওয়াচক লৌখি মাহাক লইনানা মন্ত্রী মাপলসু ওয়াচক লৌখি মাসাগি চাহি ইয়াংখাই মাথোই সুরবা শ্রী বিজয় ফিল্ম স্টার আমা হইরমবদগি রাজনীতিতে চংলাক্কিবনি হন্ডক পাংথোকিবা রাইজ্য বিধানসভা মিকালদা মাহাকি দল কে বি কে সিট চামনিপান ফংদুনা খোয়াইদগি সিট মসিং ইয়ামনা ফংবা দল অইকিবনি মাহাকু কংগ্রেস ভি সি কে লেব দল সিং আমসুং আই ইউ এম এল না সগতলি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুনা শ্রী এন রঙ্গাসামীবু পুদুচেরিগি মুখ্যমন্ত্রী হইনে খনখ্রে মাসিগা উপরাজ্যপাল কে কৈলাশ নাথন শ্রী রঙ্গাসামীবু ইউনিয়ন টেরিটোরি আদুগি অনৌব সরকার সেমনব বারতন তৌখ্রে আইকি পাউমিনা হাই রাষ্ট্রপতিন আয়াব পিরপগা লইনানা শ্রী এন রঙ্গাসামী পুদুচেরিগি অনৌব মুখ্যমন্ত্রী হইনা থা আসিগি তারাহুমদৈদা ওয়াচক লৌরব ইয়াই হন্ডক পাংথোকিবা ইউনিয়ন টেরিটোরি আদুগি মিখলদা আপুনব সিট কুনথ্রাগি মানুংদা এন ডি এ না সিট তারানিপান ফংকিবনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাইরি নংসুপ বংলা আসাম আমসুং পুদুচেরিদা বিজেপি না মাই পাকলাকপা আসি মাকি সরকারগি থৌসিল থৌরাংবো মিয়ামনা সগতলে হাইবু দু উৎপগি খুদম আমনি বেঙ্গালুরুদংসি বিজেপি গি কর্মী সিংদা ওয়া আংবদা শ্রী মোদী না হাই আফব লাইঙ্গাক সাসনগা লইনানা লাইবাক আসিবু মাংলোমদা চংসিলহনবা গামবা সরকার আমা লাইহনব তঙাই ফদে কংগ্রেস পু হুল্লাদুনা প্রধানমন্ত্রীনা সংসদতা নারী বন্ধন সংশোধন বিল গি মায়োকতা ভোট পিখিবা আদুবু নুপিসিংবু থওয়াইদাবনি হাইনা মারাল সিখি লাইবাক আসিবু চাখলহনবা আমাদি সিংনারাকপা খুদিংমাকপু পুন্না মায়োকনানবা হোনানবসু প্রধানমন্ত্রীনা মিয়ামদা আপিল তৌখি প্রধানমন্ত্রীনা বেঙ্গালুরুদা পাংথোকপা আর্ট অফ লিভিং কি নিফুমঙ্গা সুব কুমন থৌরমদ সরুক ইয়াবগা লইনানা আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারদা নৌন সাবা ধ্যান মন্দির সঙ্গাখি থৌরমদুদ ওয়াঙ্গাংবদ শ্রী মোদী না হাই লাইবাক আসিগি হোলিস্টিক ডেভেলপমেন্টা আর্ট অফ লিভিং গুম বা লুপ সিংনা চাউনে থৌদাং লৌরি মাংনা হাই মিওইব জাতিদা নেচারেল হিলিং গি দরকার লাইবাদুগুমনা লৌমি সিংনাসু নেচারেল ফার্মিং দা হেনা পুকনিং চংবগি তঙাই ফদব লাই শ্রী মোদী না হাই
1: ভারত কে হোলিস্টিক ডেভেলপমেন্ট কে লিয়ে কই স্তরো পর সামূহিক প্রয়াস কি আবশ্যকতা হ্যায় ইনমে আর্ট অফ লিভিং জেসে সংগঠন মহত্বপূর্ণ ভূমিকা ওর জাদা শক্তি সে ইস পরিবর্তন কে প্রহরী বন সকতে হ্যায় কিসানোঁ কো নেচুরাল ফার্মিং সে জোড়নে কি দিশা মে অর অধিক প্রয়াস করনে কি আবশ্যকতা হ্যায় আজ বিমারি মে ভি ইনসান নেচুরাল হিলিং কে রাস্তে খোঁজ রহা হ্যায় তো হামারি ধরতি মা উসে ভি নেচুরাল হিলিং কি জরুরত হ্যায়
0: কেন্দ্র কি শিক্ষা মন্ত্রালয় সিনা চাহি আসি কালেন ছুটি লাইবাক সিনব থাকি স্কুল ভারতীয় ভাষা সামর ক্যাম্প পাংথোকনি সোশ্যাল মেডিয়াদ থাকত ওয়ারল মন্ত্রালয় হাই চাহল আমচুম পাংথোকদব ক্যাম্প আসিদাহরসিংখ মসল ওয়াই সাহানা লাইবাক আসি তোমান তোমান লোল খাবি খুদংচাব ফগনগনি চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার হাইরি ভোটার খুদিংবংনা লাইবাক আসিগি গণতন্ত্রবু হেনা মাপাঙ্গল কনখলহনব হোনগদবনি তিরুপতিদা পাউমিসিংদ ওয়াঙ্গাংবদা মাহাকনা হন্ডক নংসুপ বংলা আসাম কেরালা পুদুচেরি আমসুং তামিলনাডুদা মিখল মাইপাকনা আমাদি শান্তি হইনা পাংথোকিবগিদমক নুঙাইব ফুংদোকি নুমিতনিনিগি খংসেতা তিরুপতিদা লাইরিব শ্রী জ্ঞানেশনা তিরুমালাদা লাইব শ্রী ভেনকটেশ্বরা লাইসংদসু চাতুনা লাইক খরমকি পাউ লইজরে।

ওইরিঙ্গই ইসুং ইমানবি সিংগা ইতা লাকপি সানাবা নিংসিংলাই আই আইগি নুংশিবা খয়দাজাবা লাইদি আমামম লৈরমি ইমানবি সিংগা সানাবা লৈরবা মতুং নুংশিনা লাইদি বিদুবু সুমবিদুনা তুমহলি